0: ওকে সি মানে খান মা বলেছে বা দেখলা দুনিয়া যা ওকে সারা দুনিয়া নে আচ্ছা দিনের আদি মুশপটি সালে মর মানে কাল কবলে শখাসি 0963511428 দিন মর কাল কবলে শখ মতাসুল আছে খুলিয়াত দে রাও যে সুমর হাদি তুস আছে খুলিয়াত দে কি আমার শাখা বড় দশ আছে বিলকুল সি 0313758884 বন্ধ কাল কবলে শখ কাল বিলকুল কবলে সি রসাইল সি প্রোগ্রাম সে রসাইল জরুর বড় হো খলে জিত সি ফল প্রোগ্রাম রোটেনশন কাসমেডিক্স অফ পাকিস্তান সে ইদ আছে ডাবল কিলার তে ভিরসু সুখ দিরো সারা দিকম জুইনে দি আসসালামু আলাইকুম
1: ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
0: জি আব্দুল হাদি আব্দুল হাদি বৈ দেরে মদি পাস মে দি আওয়াজ ওরে দে দের খুশ রমদে লাগে আল্লাহ দে মালশা জনতি শো এম ডির মদি পাস মে দি আওয়াজ ওরে দ আওডির জিত খুশাল শো চ আব্দুল হাদি চিকুম দে কেন দে রে মদি পাস রো অবিয়া হাদি মুশ প্রোগ্রাম শে হাজির শা قربان سی بالکل شے سے اکثر چکم دے کے نواز ہے نا سب مدینہ اور تمہیں پتہ نہیں تھا عبد الحدیب مرسلہ دے کیسے وجہ دے سے بالکل برائے مسافری ہو گور زوانان کہ گنا سو گوڑی کے نیچے مٹ پہ کوشی دی خوشحالی وی سو کلی وی نو دی کور خوش لول دی پارا دی کور مخلوق خوش لول دی پرا بہ بزرگ من سخت تراوی کر تکلیفوں خوب تراوی بیا
1: بالکل
0: بالکل دا خدا مننا سی بس نو ٹینشن دی سو سر اڑی وی کہ نا سی نو ٹینشن سے پروڈکٹ سر اشتا کنا
1: نزوان بھائی
0: جی سی
1: لنک والا طریقہ خورا شے کنا
0: لنک تو سر ٹچ موبائل شتے
1: او کرتا
0: نو دا واشه ته چې ملګری وې دې سره هتا کړه تیز وی نو ته بوای سیرا ما په ګوګل کروم کې ورک امن ریډیو ډاٹ کام نو به واه چې کله کلیک کړو کې به زموږ درې وړ سټیشن ټانګ پټا ګرام او کرک بروشي کرک په ټانګ ته مو دوړ مونږ پروګرام شروع دې سي نو به دغه دوړ مونږ کم یو مونږ حق کلیک وکړو کې دمو پروګرام تاسو نه یو اخلا دې یو لس بجو پر اوریدلای شي بیا صحیح دو مرګره شي نه نو بیا خپل تکړه کې شي او لر به ای بی سی زده کوي نو به خپل ور کوي صحیح ده تعلیم سلور سر کی دکھا